0: हेलो
1: मो पसंद
0: आज्ञा आज्ञा
1: ना कौन तू
0: नमस्कार नरेंद्र महतो फ्रॉम वासुदेवपुर भद्रक
1: अच्छा कौन खबर वासुदेवपुर रो
0: मझेरे तले काल बैसा वर्षा होता गुड़गुड़ी गरम लगी रही
1: गच्छ पत्र अच्छी गाँव रे ଗଛ ଲଗେଇବାକୁ ପଡିବ ନୂଆ ନୂଆ ଜଙ୍ଗଲ ସୃଷ୍ଟି କରିବାକୁ ପଡିବ ତେବେ ଯାଇକି ଗରମ ଗୁଳୁଗୁଳି ଆମଠୁ ଦୂରେଇବ
0: ନିଶ୍ଚିତ ଅବା ମୁଁ ଗଛ ବହୁତ ଲଗେଇଛି ଅବା ବାଡିରେ ଅଛି ମାନେ ଚାରି ପାଞ୍ଚଟି ଅଛି ପିଜୁଳି ଗଛ ସେମିତି ଚାରି ପାଞ୍ଚଟି ଅଛି ତା ସହିତ ଅନ୍ୟାନ୍ୟ ଫୁଲ ଗଛ ରହିଛି ଆମ୍ବ ଗଛ ଦୁଇ ତିନି ରହିଛି ଏମିତି ସବୁ ଗଛ ରହିଛି ଅମୃତଭଣ୍ଡା
1: ଆମକୁ ଲାଗେ ଯେ ଏତେ ସବୁ ଗଛ ଅଛି ଆମର କର୍ତ୍ତବ୍ୟ ସରିଗଲା କିନ୍ତୁ ନାହିଁ ସଫିସିଏଣ୍ଟ ଗଛ ଲଗେଇବାର ଅଛି ସେଇ ଯୋଉ ଆଗର ଯୋଉ ଜଙ୍ଗଲ ଥିଲା ତାକୁ ଫେରେଇ ଆଣିବାର ଅଛି ତେବେ ଯାଇକି ଗରମରୁ ଆମେ ସମସ୍ତେ ରକ୍ଷା ପାଇବା କହିଦିଅନ୍ତୁ କୋଉ ଗୀତ ଶୁଣିବେ ମୋହରାର କୋଉ ଗୀତ ଆଚ୍ଛା କଣ ସବୁ ଶୁଣନ୍ତି ଆକାଶବାଣୀ ଜୟପୁରରୁ ଆପଣ
0: শ্রোতা
1: বন্ধু আজির হ্যালো মো পছন্দ কার্যক্রম বহু সংখ্যার আপনার ফোন কলে যোড়ি হলে নিজ নিজ পছন্দ হিন্দি চলচ্চিত্র গীত বি শুনলে তো আসন্তা শনিবার ঠিক সাড়ে দশটা সময় এই নম্বরটি পুনি থরে খোলা রহিব মো পছন্দ কার্যক্রমকু ফোন করিবা পাই নম্বর হেলা 06854230690 কল করন্তু আমকু আউ নিজ নিজ পছন্দর হিন্দি চলচ্চিত্র গীত শুনন্তু আজি পাই রহুছু নমস্কার।

পরবর্তী চলচ্চিত্র ক্রুক, শিল্পী নিখিল ডিসুজা, গীতরচনা প্রীতম এবং কুমার, সঙ্গীত নির্দেশনা প্রীতম।

পরবর্তী চলচ্চিত্র আলাপ। শিল্পী লতা মঙ্গেশকর এবং দিলরাজ কৌর, সঙ্গীত নির্দেশনা, গীত রচনা জয়দেব।

পরবর্তী চলচ্চিত্র মেয়ে হুনা, শিল্পী সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল, সঙ্গীত নির্দেশনা অনু মল্লিক, গীত রচনা জাভেদ আখতার।

0: সন্ডে জনসাইকেল কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে। যুব ব্যাপার এবং ক্রীড়া মন্ত্রণালয় পক্ষ ডিসেম্বর 2024 মশিয়ার আরম্ভ করা কার্যক্রম এক জন আন্দোলনের পরিণত হয়েছে। এই পদক্ষেপ সাইকেল চালনা অনেক স্বাস্থ্যগত সুফল সহ এক স্থায়ী সমাবেশী এবং পরিবেশ অনুকূল ব্যায়াম ভাবে প্রোৎসাহিত করে। নয়াগড় জেলা পুলিশ পক্ষ ফিট ইন্ডিয়া সন্ডে জনসাইকেল অবসরের এক সাইক্লোথন আয়োজন করা। জেলা পুলিশ কার্যালয় রিজর্ভ অফিস এবং বরিষ্ঠ পুলিশ অধিকারী ও কর্মচারী মানে এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। গঞ্জাম পুলিশ পক্ষ আয়োজিত কার্যক্রমে পুলিশ কর্মচারী শারীরিক সুস্থতা বজায় রাখা এবং সাধারণ জনতা মধ্যে সচেতনতা সৃষ্টি করা লক্ষ্যে এক সাইকেল র্যালির আয়োজন করা। এতে গঞ্জাম আরক্ষী অধীক্ষক হরিশ বিশি যোগদে কর্মচারী উৎসাহিত করে। সম্বলপুরঠে ফিট ইন্ডিয়া সন্ডে জনসাইকেল কার্যক্রমে সুন্দরগড় ক্রীড়া প্রাধিকরণ প্রভারী অভয়দেব তিওয়ারী নেতৃত্বে এক সাইকেল র্যালি এবং শারীরিক সুস্থতা সংক্রান্ত সচেতনতা অভিযান হয়েছিল। রাজ্য সরকার চাষ ও চাষী বিকাশ পাই অনেক পদক্ষেপ নেউছন্তি। এই ক্রমে বলাঙ্গীর জেলা পাটনাগড়ু আজ জর্মানি ও ইটালি আম্ব রপ্তানি করা যাইছে। উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিংদেও এর শুভারম্ভ করেছেন। এ সম্পর্ক শ্রী সিংদেও কহিছেন,
1: 2024 আমি বিদেশ কু পনিপরিবা এবং ফলমূল কু রপ্তানি করিবা আরম্ভ করিছু। তাকু বেলি কার্গো মাধ্যমে তাকু বিদেশ কু রপ্তানি করিবা পাই উদ্যম করিছিলু এবং চাষী মানকর ইনকম কু ডবল করিবা পাই জো সেই আকারে এটাকু আমি করুছু। গত বর্ষ বি পাটনাগড়র আম্ব চাষী মানে তাঙ্কর আম্ব কু বিদেশ কু রপ্তানি করিছিলে। এটা দ্বিতীয় বর্ষ, এই বর্ষ যাউছি সেকেন্ড ফেজ রে।
0: কর্কট রোগর কারণ এবং এর মোকাবিলা দিগে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্য নিয়ে আজ জাতীয় কর্কট বিজয় দিবস পালন করা। 1988 প্রতিবর্ষ জুন মাস প্রথম রবিবার এই দিবস পালিত হয়ে আসুছে। উপযুক্ত সময়ের রোগ চিহ্নট এবং চিকিৎসা করাগলে কর্কট রোগক পরাজিত করা যাই পারিব। ভারতীয় চিকিৎসা অনুসন্ধান পরিষদর আকলন অনুযায়ী বিশ্বব্যাপী কর্কট রোগী সংখ্যা তালিকায় ভারত তৃতীয় স্থানে রয়েছে। এই রোগক প্রতিহত করা হলে সচেতনতা জরুরি। এই অবসরের আজ বিভিন্ন স্থানের কতক সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা যাচ্ছে। খাদ্য প্রস্তুতি সংরক্ষণ যোগাণ ও সেবন পদ্ধতি জরিয়া পোষণ ও উত্তম স্বাস্থ্যক সুনিশ্চিত করা লক্ষ্য নিয়ে আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা যাচ্ছে। চলিত বর্ষর এই দিবসর বার্তা রয়েছে, সমস্যার সমাধান পর্যন্ত সবু স্থানের সুরক্ষিত খাদ্য। বিশ্ব স্বাস্থ্য সংগঠন অনুসারে খাদ্যপেয় উৎপন্ন হওয়া রোগ যোগ প্রতিবর্ষ প্রায় 4,20,000 অধিক লোকর মৃত্যু হয়ে খাদ্য মানকক বজায় রাখার গুরুত্ব উপরে বিভিন্ন সংগঠন পক্ষ লোক সচেতনতা সৃষ্টি করা যাচ্ছে। অপমিশ্রিত খাদ্য ঠার দূরেই রহিবা এবং এনে সচেতনতা সৃষ্টি করা লাগি আজ বিভিন্ন স্থানে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস সংক্রান্ত কর্মশালা ও কার্যক্রমমান আয়োজন করা যাচ্ছে। নবরঙ্গপুর জেলায় স্বতন্ত্র সঘন সংশোধন জারি রয়েছে। বুথ স্তরীয় অধিকারী ঘরক ঘর যাই বর্তমান সুদ্ধা 5,95,907 জনক পরিগণনা ফর্ম প্রদান করেছেন। এই সম্বন্ধীয় কার্যক ত্বরান্বিত করা জেলাপাল বিভাগীয় অধিকারী নির্দেশ দিয়েছেন। মালকানগিরি জেলায় নাগরিক মধ্যে স্বচ্ছ নির্বাচন সম্পর্কিত সচেতনতা সৃষ্টি পাই চুনাও পাঠশালার আয়োজন করা। মাধ্যমে জনসাধারণ মধ্যে ভোটর পঞ্জীকরণ এবং মতদানর অধিকার সম্পর্কে আলোচনা হয়েছিল। নয়াগড় জেলা রণপুর বিজ্ঞাপিত অঞ্চল পরিষদ পক্ষ মা পাই গছটিয়ে কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। কার্যক্রমে ওড়িশা বিধানসভা বাচস্পতি সুরমা পাঢ়ী মুখ্য অতিথি ভাবে যোগদে বিভিন্ন বৃক্ষচারা রোপণ করে। মালকানগিরি জেলাপাল প্রথমেশ অরবিন্দ রাজশিরকে আজ চিত্রকোন্ডা ব্লক অন্তর্গত নাগলোর গ্রামে অবস্থিত জাফরা নর্সরী বুলে দেখি। এই নর্সরীকে আইটিডিএ মালকানগিরি পক্ষ সেতু কার্যক্রম অধীনে আরম্ভ করা। পানিপাগ রাজ্যের কালবৈশাখী জনিত বর্ষার প্রভাবে তাপমাত্রা হ্রাস পাইছে। আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আজ রাজ্যের বিভিন্ন স্থানের বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা জারি রয়েছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বর্ষা হওয়া নিয়ে 25টি জেলাকে সতর্ক সূচনা জারি করা। অপরপক্ষে ভারতীয় পানিপাগ বিভাগের আকলন অনুসারে আসন্তা সপ্তাহ শেষ আড়ক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা ছুইব। মৌসুমী বায়ু গত গুরুবার দিন কেরল স্পর্শ করেছিল। ଚୀନ୍ ତାଇପେଇରେ ଖେଳାଯାଉଥିବା ନ୍ୟୁ ତାଇପେଇ ସିଟି ଆଥଲେଟିକ୍ସ ଓପନ୍ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟର ମହିଳା 400 ମିଟର ରିଲେ ଦୌଡ଼ରେ ଭାରତୀୟ ଦଳ ସ୍ୱର୍ଣ୍ଣପଦକ ବିଜୟୀ ହୋଇଛି। ଏହି ବିଜୟୀ ଦଳରେ ଓଡ଼ିଶାର ଶ୍ରାବଣୀ ନନ୍ଦ ମଧ୍ୟ ରହିଛନ୍ତି। ଚୀନ୍ ତାଇପେଇଠାରେ ଆୟୋଜିତ ଏହି ପ୍ରତିଯୋଗିତାରେ ଭାରତୀୟ ଧାବିକା ଶ୍ରାବଣୀ ନନ୍ଦ, ଏସ୍ଏସ୍ ସ୍ନେହା, ସୁଦେଶନା ଶିଭାଙ୍କର ଏବଂ ତମନ୍ନା 400 ମିଟର ରିଲେ ଦୌଡ଼କୁ 44.07 ସେକେଣ୍ଡ ମଧ୍ୟରେ ସମ୍ପନ୍ନ କରି ପ୍ରଥମ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଥିଲେ। ସମ୍ବାଦ ଶେଷ ହେବା ପୂର୍ବରୁ ମୁଖ୍ୟ ସମ୍ବାଦଗୁଡ଼ିକ ପୁଣି ଥରେ। ରାଜ୍ୟରେ ଗୋଦାବରୀ

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: কার্যক্রমের পরবর্তী গীতটি নেছু পারিবেনি কেহি অলগা করি চলচ্চিত্রর। শিল্পী উদিত নারায়ণ, গীতিকার শ্রীকান্ত গৌতম, সঙ্গীত প্রেম আনন্দ।

0: musím věci. Rádě se nevěděl, kde je takový nový zár, který mě volal za rádě, aby si kdy věci. Tady to je pačí za zár, který na těla rovnou to vypadčí. Něče to je ta, že to avestma se máme praje zár má krtnu, a mělo prtě kardialere, osvová si implementation nepřel kají vápne, se které něče to mě zapadá pajčů. Nezdám děláre matlo, 3300 urdo, za zámi on poní prčů, kdy uzas svojské jako rejkresovky. এবং কি স্থাপন করা কাজের আরম্ভ করে কি ব্লক স্তর এবং চাষ স্তর মধ্যে সব ফাইল আমি অনলাইন প্রায় প্রসেস করে পারছি যা দ্বারা সফলতা মিলেছি ঘটনা জেলাকে নিশ্চিত এটা আগামী দিনের মধ্যে পেপারলেস অফিস সেন্টার করা পাই নিশ্চিত সহজ করব।
1: सूचना अनुयायी गत मे 1 31 तारीख मध्य उश्वास पद्धति में 2669 फाइल सृष्टि होई पद्धति कार्यान्वयन 25153 फाइलगुड़िक प्रक्रियाकृत कर राज्य प्रथम स्थान अधिकार कर जिला प्रशासन पक्ष सूचना मिली ए संपर्क में जन बासिंदा डॉ प्रशांत कुमार शतपथी कहते
2: प्रशासनिक क्षेत्र में कार्य आरंभ होमलातंत्र अमलातंत्र फाइल जाफिसर लेवल डिस्पोजल होता কিন্তু সে সময় কোণ হোল না সব পেপর ওয়ার্ক হোল যে পেপর ওয়ার্ক হচ্ছে গোটে লেন্দি প্রোসেস লা যুড়াক আ পাখর যাব সেই ক্লর্ক পাখ যাব বড়বাবু পাখ যাব তাপরে অফিসর পাখ যাব সর্বোচ্চ অধিকারী পাখ যাব এই যে লেন্দি প্রোসেস কোণ হোল দিন রু দিন বিতি যাই মাস মাস বিতি যাই লোক ন্যায় পাই এবং সঠিক সে যা হিতাধিকারী যে প্রকার সুবিধা সুযোগ পাইবার বঞ্চিত হোলে কিন্তু বর্তমান আমার গঞ্জাম প্রশাসন এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যে ওশ্বাস সিস্টম করেছে যেটা কি সব অনলাইন সিস্টম করেদেল ডিজিটাল প্ল্যাটফর্ম সব কার্যক্রম হল এবং পেপরলেস কাজ হয়ে গেল কাগজ কলম মোটে দরকার পড়া নাই লোকের যে গ্রিভান্স কুহতু আপত্তি অভিযোগ কুহতু আরকারি কার্যক্রম যা রয়েছে তাহা সঙ্গে সঙ্গে আপনার কম্পুটর মাধ্যমে এগুলা ডিজিটাল মাধ্যমে এগুলা দিয়ে করা এবং গোটিয়ে দিনের হি তল কর্মচারী উপর কর্মচারী পর্যন্ত অফিস পর্যন্ত সব কার্য গোটিয়ে দিনে সুচারুরূপে পরিচালিত হয়ে পড়ছে যদ্বারা কি লোক মানে হঠাৎ সঙ্গে সঙ্গে সে যা অ্যক্রম হচ্ছে সে পাইপারুম এবং তাঁর সুবিধা সহযোগ পাইপার এর মধ্যে আউ গোটে কথা হচ্ছে আপনি জাঁপারে দেখুন বর্তমান ফাইল যেতে রহিগাল সে ফাইল কোঠে রয়েছে কাহা পাখে রয়েছে সেটা লোকেট করা বহু কষ্ট হচ্ছিল জনসাধারণ বর্তমান সে নিজে কম্পুটরের রহি কম্পুটর দেখিদেলে ডিজিটাল প্ল্যাটফর্মে সে মধ্যে দেখিদেলে সে আপ্লাই করছেন সে কম্পুটরের অনলাইনে এবং তার রিজল্ট মধ্যে অনলাইন পাওয়া এহা এক
1: পুরীরে অনুষ্ঠিত ব্রিক্স রাষ্ট্রসমূহর সম্মেলনীকে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি উদ্ঘাটন করে বিপর্যয় পরিচালনার ওড়িশার অনেক দক্ষতা অভিজ্ঞতা রয়েছে উপকূল ওড়িশার পশ্চিম ওড়িশা পর্যন্ত অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা ওড়িশা করেছিবা বেলে ব্রিক্স বৈঠকর অনেক সফলতা মিলবা নেই আশা করে সে কইতিলে
3: বিপর্যয় পরিচালনার আমার দক্ষতা এবং বহু অভিজ্ঞতা রই আসিছে এবং আমি মধ্যে 1999 মসিহার সেই মহাবাত্যাকে দেখিছন্তি এবং তার পরবর্তী আজি পর্যন্ত যেতে বি বিপর্যয় আমার সামনাকু আসিছে আমি তাকু সঠিক ভাবে পরিচালনা করিবা এবং জিরো ক্যাজুয়ালটি করিবা আজ নিশ্চিত ভাবে আমাকে বহুত অভিজ্ঞতা দেইছি এবং এহা মধ্যে আন্তর্জাতিক স্তরের মধ্যে আমার পরিচয় সৃষ্টি করিবারে সক্ষম হয়ে পারিছি এহা সহিত আমি জানিছন্তি আমার এই পুরীরে অত্যন্ত গরম হবা গুড়গুড়ি হবা এবং বর্ষা সময়ের মধ্যে অর্থাৎ প্রতিকূল পানিপাগ পরিস্থিতিরে আমি সমস্তে অনুভব করিছন্তি দেখিছন্তি গোটিয়ে পাখাপাখি ভক্তঙ্কর সমারোহরে মহাপ্রভুঙ্ক রথযাত্রাকু আমি কিভাবে ভাবে পরিচালনা করু তেণু ওড়িশাকে বিশেষ করি এ পুরীকে এখন স্বতন্ত্রতা দিয়ে পুরীরে এ বৈঠক করা নিশ্চিত ভাবে এক সুসংবাদ আপনি যে ব্রিক্স সদস্য রাষ্ট্র বিশেষজ্ঞ মানে আজ ক্ষেত্র স্তরের ফিল্ড লেভেল যে সব সফল মান পদক্ষেপ নিয়া যাইছি সে সম্পর্ক সে নিশ্চিত ভাবে ভারতের এবং বিশেষ করি ওড়িশার আমি কোস্ট লাইনরে মধ্যে যে পরিস্থিতি বারম্বার আসুচি তা মধ্যে নিশ্চিত ভাবে এক অনুধান করিবার এ কার্যক্রম ভিতরে আসুছে এ বৈঠকর নিশ্চিত ভাবে অনেক সফলতা মিলবার সম্ভাবনা অছি এবং এ বৈঠকর যে উপযোগী নিষ্কর্ষ বাহারিব বিশেষ করি বিপর্যয় হ্রাস দিগরে ব্রিক্স রাষ্ট্র মানক মধ্যে যে পরস্পর সহযোগ রয়েছে তাহা আহরি দৃঢ়ীকরণ হব এবং বিশ্বস্তরে এ সম্পর্কের যে সব শ্রেষ্ঠ পরিচালনা পদ্ধতি বা বেস্ট প্র্যাকটিসেস অছি সেগুলিকর মধ্যে দেশ ভিতরে পরস্পর আদান প্রদান হব এদ্বারা ব্রিক্স রাষ্ট্র বিপর্যয় পরিচালনায় উপকৃত হয়ে পারিবে।
1: কেন্দ্রাপড়া জেলার